0: तो भाई बहन मन एखन हमरे मन खोरठा लोकगीत सोहित महतो और संगी मन कर गावल सुन ली। तो आगे चलू एगो कुरमाली वार्ता। गांव में हमरे मन कर का तेरी सुंदरीकरण हो सकेला, गांव कर सुंदरीकरण कैसे हो सकेला, एक बारे में सुनीला। वार्ताकार हैं बीजराज महतो।
1: हमरा कर देश एकटा बेजाय बड़ देश है के हिया कर बेसी भाग लोग गावे रहत पेति 100 लोगे मईते 3-20 लोग गावे बसबास करत सेई महान हमर देश के गावे देश कहल जाय पारे। एक गांव महान भिनु भिनु जात पेशा धर्म कर माने या लोग रहत आगु गामले ओहे गावे बेस गांव माने हेल्थी जेटाय भिनु भिनु पेशा कर लोग बास करे हला केवे काको जीतु नी करे हेल्थिन ओरा आपन बुता अनुजाय एक दोसर लोग के मदद करे हेल्थिन। झारखंड मुलुक टाई तो एसन एक दिन रहे जेदिन गोटाटाय बने झाड़े ढापाल रहे से बन झाड़ काटी कुटी गाँ घर दुआर बनाई के डी डिहाती गाँव सिरजला মূল রূপ মহান মানুষ এক তিনটা জিনিস এক চার হেবে করে খায়ে পিঁধে কার রহে মানুষ এক বুধ যেসে যেসে হেলে গেলেন তেসে তেসে আপন গাঁও ঘর কেসে সুন্দর সুঘর দেখাতে তাকর আরিগুরি করে লাগলা আপন আপন ঘর ডিঙায় দরকার অনুযায়ী কিসিম কিসিম কর গাছ বিরিজ লাগাও লাগলা যেসন আম জাম নিম কুসুম বড় পিপড় আসন পাখেড় কণ্ঠর আরো আরো প্রতি গাছে যেসন নাম তেসন কাম যতেক গাছ ততেক ফুল আর ফর গাঁয়ে কর লগে সুখ সুবিধা আর সুন্দরতাকে বাড়াবেক তেহে আমর দেশ কর সংবিধান মহান গ্রাম পঞ্চায়েত গঠন করে যুগুত করাল গেল হেক গাঁও গাঁও জেসে হেরিহর দেখাব আর মানুষে উপগারে লাগোক এ ভাবিকে গাছ বিরিজ লাগাওয়া যোজনা সামাজিক বন সৃজন যোজনা দ্বারা যে কিংবা বিরিজ রোপণ দিন মানাও এক ছাঁকায় গাঁও দেহাতে লোককে বিন পয়সায় ছোট ছোট পোহা গাছ লাগাও এক ব্যবস্থা করাল গেল এটা জানল কথা যে গাঁওয়ের লোক বেশি গরিব হাত কোন নিয়া দিন কাটত শতইখন পয়সা কৌড়ি টান রহেন টাকা অর্জেক দশর কোনো জ নেখেন কাকরো ধন দৌলতে রূপ মহান আহেন তো কিছু গহনা গুড়িয়া গরু ডাঙ্গর আর এক আধ কিতা জমি যেগিলা অখর ভিড় সাঁকটে কাম দেন গাঁওয়ে সবে লোক কোননি কোনো কামে লাগি রহত উগাক ডুবালে কাম করত তবে সাইঝে চুলা জরেন কিছু লগেক তো লুটি আনা কুটিখানা দাসা রহেন ঘর দুয়ারে করো ঠিক ঠেকান নি রহেন বেরসা পানি জঁকরিকে কাদা হেই যান ধসিও গিরেন সেই মহান যেসে মানুষ এক রহে তেহে কোনো বেজুত না হোক তাকর খাতির গাঁওকে সুন্দরতা জাগা এক সরকারে ইন্দিরা আবাস পরিযোজনা দ্বারা যে পাকা ঘর বনাওল যায় মানুষে যেসে দুই পয়সা রোজগার করে পারত সেটাক জ্বালাই পেতি গাঁওয়ে লোককে 100 দিন কাম দেবেক জোহর রোজগার পরিযোজনা করাল যায় গাঁওয়ে সুন্দরতা বাড়াবেক আর উন্নতি জ্বালাই ডহর বাট সুন্দর সুগড় রাখা জরুরি একে বেরসা পানি গাঁও দেহাতে গলি কচাই কাদা ফুটি যায় চলেলাই বেজাই ভজকট হে গাঁওয়ে কর রাস্তা গিলা যেসে পাকা করাল যায় তা করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পরিযোজনা বনাওয়াল গেল আহে কারণ এক গাঁওলে দশর গাঁও যায় বা আনাগোনাক সুবিধা নি রহলে ওহে গাঁও বিকশিত হেইনি পারে লোক সুন্দর নেই কথে গাঁওয়ে সুন্দরতা বাড়াবে সবলে বেশি বাধক হেলে অশিক্ষা সবলে বেশি মূরুখ মানুষ গাঁয়ে ইহাত মূরুখ রহাটা সামাজিক সারাপ হেকে গাঁয়ে বিদ্যা বুদ্ধি লগ নিরলে উ গাঁয়ে মান ভরম নিরহে গাঁওটা নামি আর কামি রূপে নিগনাই মোটামুটি ভাবে প্রতি গাঁয়ে একটা স্কুল স্থাপনা করা চাই ইটাকে মানিকুন দেখিও তো ঝাড়খণ্ড রাইজে লগভগ 7,255 গাঁয়ে এখনো তড়িক প্রাইমারি স্কুল কর সুবিধা নেখে সবে গাঁও টোলা মহল্লা মহান একটা স্কুল হে যাহা ছলে 14 বছরে সবে ছোয়া গিলাই প্রাথমিক শিক্ষা উলুসে পাবত এহে ধেই লেইকে সরকারে ঝাড়খণ্ড শিক্ষা অভিযান চালাউলে আহে গাঁয়ে এখনো দেখাল যায় বেজায় লগে রোগ রোগে দুঃখে গিরলে অঝা দেবনা ডান ভূত ঝাড় ফুঁকে উপরে বিশ্বাস করি চলহ ই রোগ গিলাই কাঠে ঘুন ঢুকত নিয়ারে ঢুকলে যাহে আর গাঁওকে জ্বর জ্বর করি দেহে গাঁয়ে বস কৈতাক সুন্দর সুঘর দশা দিনে দিনে ফকুয়াই যাহে কিছু লগে জানি বুঝিকেও চিকিৎসা মরম বুঝেনি পারহত অঞ্জান হেহত অকালে জীব গুচাওত আসত বড়ি করেনি খজহত এহে সব কারণে সঠিক রূপে চিকিৎসা ব্যবস্থা করাল গেলাহে গাঁয়ে গাঁয়ে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনা করি কহুন মুফত আসত বড়ি দেওয়াল যাহে গাঁয়ে যাহা তাহা মানুষ আনগা করত বাঁধ ভুলত আর আবজৌ ডিঙ্গাওত যাকর মহান গাঁও ঘিসট ফুহর হয়ে যায় বাতাবরণ দুষিয়াই যাই নানা নিগিত রোগ বিরোগ সিরজন হে এহে জাগরুকতা অনেক তেহে সরকার বাটেলে স্বচ্ছ ভারত অভিযান চালাওল যাহে যেসে গাঁও ঘরে সুন্দরতা দেখা ঘর ঘর শৌচালয় বনাই দেবে যোজনা বনল আহে গাঁও দেহাতে মানুষের নিত নিত যে দেরিপটা খুবই বেশি দরকার হে সেটা হলে পানি পানি বিনু কোন জীব বাঁচে নি পারত ইটা সভে কর জানল কথা হেকে এসে তো নাহান ধোয়ানে বা সময়ে সময়ে চাষবাসে জ্বালাই বাঁধ কুয়া দাড়ি পোখেরে আশ্রে করা জরুরি হেকে যে যে গাঁয়ে ইসব গিলা কমি আহে সে সে গাঁয়ে পঞ্চায়েতে দ্বারা যে খনাওয়ে ব্যবস্থা করাল যায় পারা হে সাফা সুতরা সুদ পানি পিয়ে যে সে গাঁও ঘরে পেতি লগে পাব তাকল্লায় চাপা কলের ব্যবস্থা বা পানি ট্যাঙ্কির ব্যবস্থা করাল যাহে গাঁওয়ে সুন্দরতা বাড়াবে আর উন্নতির জ্বালায় ডহর বাট সুঘর রাখা জরুরি হেকে বেরসা পানি গাঁও দেহাতে গলি কোচা কাদা ফুটি যায় তো আমরা কহে পারিও যে গাঁয়ে জন্মিকে বাড়িও ফসল উপজাইকে খাইকে ভগায় ছাতি উর্নাইকে চলিও ঘর দুয়ার বনাইকে বসাগত করিও এক দশরে দুঃখ দুকুয়াশে পাস হিও সে গাঁয়ে গাছ বিরিজ লাগাওয়ে চিকিৎসা জ্বালাই সাব হেলথ সেন্টার খোলা নিরক্ষরতা ঘুচাওয়ে তেহে স্কুল স্থাপনা করা সাফ সুতরা পানি পিয়ে আর চাষবাসে তেহে পাটানের ব্যবস্থা করা প্রতিটা নাগরিকের দায়ভার আর কর্তব্য হেকে। তবে গাঁয়ে রূপ রং হেরিয়র দেখাতে অকালে ডর নিরহতে সুদ পানি বাসাতে টান নিহতে কহাল গেল আহে দেহাতের হাওয়া আর ডাক্তরের দাওয়া। জনম ভূঁইকে মাই ভূঁই কহাল যায় গাঁওলে বাহের দূরা দেশে কেউ রহল ভুলে নিপার্থিক সেইলাই কহত গাঁও মাই সমান। গাঁও যেতনা হেরিহর হরিয়ালি আর সুন্দর তেতনা চেড়েই চুনগুনি চহর বহর। গাঁও সুন্দর তো দেশ সুন্দর ফুল মহমহ তো গাঁও লহল।
2: কুরমালি মে বার্তা শুনলি গাঁও মে সুন্দরীকরণ কর বারে বতাত রহে বিজরাজ মহতো।
0: তো ভাই বেন মন চলু আগে গীত গোবিন্দ হুম হয়েক চাহি তো চলো এগো নাগপুরী লোকগীত বসির অনসারী আর সঙ্গী মনকর গাওয়াল শুনিলা। হুম হুম